0: Ìta wa ẹ̀dá ti ẹ̀ pọ̀ ju kásùrè owó máa ní ìbá o. Lóòótọ́ olúwa ló lo owó ìgbà tí ìta wa ẹ̀dá ti ẹ̀ pọ̀ ju kásùrè owó máa ní ìbá. Ọ̀rẹ́ mo bàrẹ̀
1: owó yí padà sí 180 mo bínú ó di 180 padà. Ó di 180 padà.
0: Ìta wa ẹ̀dá ti ẹ̀ pọ̀ ju kásùrè owó máa ní ìbá o. Lóòótọ́ olúwa ló lo owó kìràkìta wa ẹ̀dá ti ẹ̀ pọ̀ ju kásùrè owó máa ní ìbá. Òtítọ́ owó la gbà o.
1: Àbí káàdì yín tán.
0: Àgbà.
1: Kí ni? Ẹ mọ̀ tí ń sùn lórí orin. Bọ̀dá.
0: Ẹ sọ
1: kini mo ka yin be o mo ka yin be o eranmu
0: o ntagbara owo ma da njagbara jesu aka
1: eh
0: ntagbara owo ma ka njagbara nabi aka
1: eh
0: ah
1: o wa be ah enta yo o da yo e so pe wa nbe e ti pass ara yin e ti pa pass yin ewo eba o so ri re wa dai
0: pam pam
1: o so ri re o wo ready 19 pada but you want that? Who can DJ with 2,000 pada? Pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam p